0: ଶକ୍ତି କାଁଟା ଇ କଥା ଗୋଟିକି ବି ଆମର ଚାଷୀ ମାନଙ୍କେ ନିହାତି ଭାବରେ ଜାଣବାକେ ପଡ଼ବା। ଏ ମକା ଚାଷ ଭଲିଆ ଇ ଚାଷ ବି କରାଯାଇଥିସିଏ ବୁନବାର ଆଗନୁ ଜମିକେ ଟିକେ ଖାଲ କରି କରି ତସବାକେ ପଡ଼ବା, ତାର ପଛେ ଦୁଇନୁ ତିନ ଥର କଲ୍ଟିଭେଟର ସାହାଯ୍ୟରେ ତାକେ ଆର ଥରେ ଆମେ ତସି ଦମା। ଇସବୁ କଲା ପଛେ ଜମି ଫସଫସିଆ ଆରୁ ଆର୍ଦ୍ରତା ଯେନ୍ତା ରହିବା ସେଥିର୍ ଲାଗି ଜମିନେ ମଇ ଦେବାକେ ପଡ଼ବା। ଏ ଏଇଟା ଲଗାବାର ଦୂରତା କଥାକେ ଚିନ୍ତା କର୍ମା ବୋଇଲେ ଗଛକେ ଗଛ ଆରୁ ମଞ୍ଜିକେ ମଞ୍ଜି 20 সেমিটর আৰু ধাইডকে ধাইড 45 সেমিটর পথকে দূরতা রখবাকে পড়বা। এ বর্ষা দিন মনকে অধিকা দিন ধরি করি বর্ষা লাগি রহুছে বইলে আবশ্যকতাকে দেখি করি আমার চাষী দাদা মনকে জলসেচনর ব্যবস্থা করবাকে পড়বা। এ তো চাষী দাদা মনে আমি সবু কথাকে ঠিকি পাশে বুঝি সুজি করি ই বেবিকর্ণ বলি করে যেন কহুছন ই চাষ লাগি অটা ভিড়মা বইলে আমার চাষ তো ভল হবা একা, তার সনে সনে এটা আমার খাদ্যর আবশ্যকতাকে পূরণ করি পার।
1: ଶୁଣୁଥିଲି ଚାଷର କଥା ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା। ପାରମ୍ପରିକ ସଙ୍ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ପୁରାତନରେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା କବି ସୂର୍ଯ୍ୟ ବଳଦେବ ରଥଙ୍କ ରଚିତ କେତୋଟି ଓଡ଼ିଶୀ ଗୀତ। ପରିବେଷଣ କରିଛନ୍ତି ଆଶାଲତା ଷଡ଼ଙ୍ଗୀ।

অপূর্ব রচনা অপূর্ব লেখা আজিকালি এভাবে লেখা আসুনি এভাবে ভাব গুরু মোর কোন গাইছেন ধন্য ভক্ত ধন্য গুরুদেব মনমাণি দাস কহুছেন।

আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমান পূর্বাহ্ন 11:10। চলিত অধিবেশনকে শেষ করা পূর্ব শুণতু আজির দ্বিতীয় অধিবেশনের প্রসারিত হওয়া কার্যক্রমের সূচনা। দিন বারোটার প্রচার করবু কতোটি হিন্দি কথাচিত্রর গীত। দিন 12:30 রয়েছে সুগম সঙ্গীত। শিল্পী মানে হলে মমতা রাণী সাহু, সুভাষ দাস, তৃপ্তি দাস, মিতালি চিহ্নর এবং ভুবনেশ্বরী মিশ্র। চাষর কথা প্রচার করবু দিন 1:10। দিন 1:20 শুনবে কার্যক্রম

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
1: 1970
2: রে তৈরি
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হয়েছিল, রাইট? এই পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
1: আরে এটা একদম সিম্পল।

0: এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। अधिक सूचना पाई वोटर हेल्पलाइन नंबर 1950 को कॉल करंतु किंबा वोटर सर्विस पोर्टल किंबा ईसीआई नेट आप रे बुक ए कॉल विथ बीएलओ सुविधार उपयोग करंतु। मुख्य निर्वाचन अधिकारी ओडिसांग द्वारा जनहित रे जारी। ଆମ ରାଜ୍ୟରେ ଏବେ ସ୍ୱତନ୍ତ୍ର ସଘନ ସଂଶୋଧନ ଏସ୍ଆଇଆର୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ଏଥିପାଇଁ 30 May 2026 28 June 2026 ପର୍ଯ୍ୟନ୍ତ ବୁଥ୍ସ୍ତରୀୟ ଅଧିକାରୀମାନେ ପ୍ରତ୍ୟେକ ଘରକୁ ଘର ଯାଇ ପ୍ରତି ନିର୍ବାଚକଙ୍କୁ 2 ପରିଗଣନା ଫର୍ମ ଦେବେ। ଫର୍ମଗୁଡ଼ିକୁ voters.eci.gov.in ୱେବ୍ସାଇଟ୍ରୁ ମଧ୍ୟ ଡାଉନ୍ଲୋଡ୍ କରିପାରିବେ। ଫର୍ମ 2 ପୂରଣ କରିବା ପରେ ଏହାକୁ ବିଏଲ୍ଓଙ୍କ ନିକଟରେ ଦାଖଲ କରନ୍ତୁ ଏବଂ ତାଙ୍କଠାରୁ ପ୍ରାପ୍ତି ସ୍ୱୀକାର ଗ୍ରହଣ କରନ୍ତୁ। अधिक सूचना पाई वोटर हेल्पलाइन नंबर 1950 को कॉल करंतु किंबा वोटर सर्विस पोर्टल किंबा ईसीआई नेट आप रे बुक ए कॉल विथ बीएलओ सुविधार उपयोग करंतु। मुख्य निर्वाचन अधिकारी ओडिसांग द्वारा जनहित रे जारी।

0: পাশে করবাকে পড়বা। এ কথা গোটে বি আমার চাষীদা মনকে নিহাতি জানবাকে পড়বা। 100 লিটর পাইন ধরুথিবার গোটে প্লাস্টিক বাল্টি নিকরি তার তলবাটে গোটে পাইপ লগাবাকে পড়বা। বাল্টি ভিতরে অর্ধ গোলাকার গোটে প্লাস্টিক ছেটনা ভলিয়াকে উল্টে করি রখি দিয়ন। বাল্টি নে 75 ভাগকে গোবর আর বায়ের গোটে মিশ্রণ রখি দি করি তার উপরে 300 নু 600 জিয়া ছাড়বাকে পড়বা। জিয়া বায়ল মিশিথিবার গোবর ভিতরে ধীরে ধীরে ভিতরকে যা বইলে তার উপরে ধীরে ধীরে পরিবা চুপা মনকে বিছাই দিয়ন। তার পছে সে বাল্টিকে ছাইনে রখবাকে পড়বা। সবুদিন 500 গ্রাম গোবরকে 2 লিটর পানে গুলি দি করি ইনে ঝিটবাকে বি পড়বা। জিয়া মনে এটাকে নিজর খাই ধিপাশে গ্রহণ করি করি নিজর বংশ বিস্তার বি করি পারবে। জিয়ার রন্ধ্র মন করনু গোটে প্রকার তরল পদার্থ বাহারি করি গোবর মিশা পানে ইটা মিশি যা। ই পানকে বাল্টির টেপ সাহায্যে অলগা গোটি জায়গা নিয়ে এটাকে সংগ্রহ করবাকে পড়বা। বাল্টি নেই হুজে বইলে গোটে বড় মঠিয়া বি আমি জিয়া পায়ন লাগি ব্যবহার করি পারমা। এই জিয়া পায়ন প্রস্তুত লাগি সামগ্রী মনকর সঙ্গে প্লাস্টিক লুহা আর টিন ভলিয়া পদার্থ নেই মিশাবার কথায়। জিয়া পায়ন সংগ্রহ লাগি মাটির নেই হলে প্লাস্টিক জায়গা ব্যবহার করবাটা বেশি ভল রহবা। এই জিয়া পায়ন ভিতরে হরমোন এনজাইম আর অনুসার এসব অমল বৃদ্ধি করিছি। রোগ প্রতিরোধক শক্তি বড়াবার সনে সনে উপকারী অণুজীব সংখ্যাকে বি বড়াই থিসি। ফসল নে আলোক সংশ্লেষণ প্রক্রিয়াকে ইটা বৃদ্ধি করিথিসি। এটাকে ছাড়ি করি জিয়া পান সংগ্রহ পছে সে জায়গানে থিবার পদার্থকে আমার চাষীদা মনে খিপাশে বি তাকে ব্যবহার করি পারবে। ই হরমোনকে ফুলগছ আর পরিবা মূল মনকে আমি এটাকে প্রয়োগ করি পারমা। এটার সনে যদি গায়ামুত মিশাই করি প্রয়োগ করমা বইলে ইটা কীটনাশক ভলিয়া বড়িয়া কাম করবা।
1: চাষের কথা শুনেছিলি।

0: আপনি কার্যক্রম শুনছেন আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে।
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শ্রোতা বন্ধু, আজির শিশু আগামীকালের ভবিষ্যৎ, সেমানকর মৌলিক অধিকার যেমিতি অক্ষুণ্ণ রহে সেথিপ্রতি যত্নবান হওয়াকু পড়িব। সেমানকর শিক্ষা স্বাস্থ্য প্রতি অধিক গুরুত্ব দেবাকু হব। আমি যে বিকশিত ভারতর স্বপ্ন দেখিছে তারি পছরে এমানকর বড় ভূমিকা রহিছি। শৈশব অবস্থারু শিশুকু সশক্ত করিবা, সেমানকর পুষ্টি সাধন নিমন্তে সজাগ রহিবা, তা সহিত সেমানকর শারীরিক মানসিক তথা বৌদ্ধিক বিকাশ ক্ষেত্রে পদক্ষেপ নেবা। এইপরি ভাবে সেমানকর যদি শৈশব কৈশোর অবস্থা সুদৃঢ় হুয়ে, যুবাবস্থা মধ্যে সেতিকি উন্নত আউ বিকশিত হেব। এই অবসরে আজ রয়েছে আলোচনা, এক সুস্থ শৈশব এক প্রগতিশীল সমাজের মূল ভিত্তি। এ সম্পর্কে আলোচনা করুছন্তি লেখিকা তথা সমাজসেবী শ্বেতা রাউত।
1: প্রগতিশীল দেশ পাই সুস্থ শৈশব নিহাতি আবশ্যক। সুস্থ শৈশবর অর্থ কেবল রোগমুক্ত শরীর নুহে, গোটে সুন্দর পরিবেশ যেটার শিশু পর্যাপ্ত পোষণ পাওয়া, উত্তম শিক্ষা, ভাল স্বাস্থ্য সেবা, মানসিক সুরক্ষা, স্নেহ, নৈতিক মূল্যবোধ, সবু সুস্থ শৈশব পাই নিহাতি আবশ্যক। শিশু মানে যেতবে সবু সুবিধা পাইবে, সেমানক ভিতরে আত্মবিশ্বাস বড়ব, সৃজনশীলতা ও দায়িত্ববোধ বিকশিত হব, তাহলে আমি সেই কহবা সুস্থ শৈশব। শিশুর সুস্থতা উপরে কেবল কহিলে হব না যে তার দেহ ভালো রহবা কিংবা কোণী অসুস্থতা ভিতরে ন রহবা, নাই। সুস্থতা কহিলে আমার খাদ্য পোষণ, শ্রদ্ধার পোষণ, সংস্কার পোষণ, শিক্ষার পোষণ, আধ্যাত্ম পোষণ, আকটর পোষণ, এ সব জিনিস বা পোষক তত্ত্ব গোটে শিশুকে দরকার। খাদ্য কহিলে কম, যেমনি গোটে ছোট শিশুকে আজিকাল অত্যাধুনিক জীবনশৈলী এতে মাত্রার যে মহিলা মানে চাহু না কি আমি স্তন্যপান করাইবা, গোটে শিশুকে মা ক্ষীর নিহতি আবশ্যক। তুমি নিজের সৌন্দর্য পাই হো কিংবা নিজের কোণী ভিটামিন অভাব হো কিংবা মানে সফিসিয়েন্ট বা গোটে মা স্তন্যপান করাইবার যে ক্যাপাসিটিটা ন রহবার হো কোন পাইবি হো কারণ, কিন্তু মা ক্ষীর গোটে শিশুকে নিহতি দরকার, যেটাকে সে বঞ্চিত হওয়া আদৌ উচিত নুহে, সে প্রতি আমি ধ্যান দেওয়া দরকার। শ্রদ্ধার পোষণ, আমি কেবল পিলাটি জন্ম করেদেলে হব না, পিলাকু আমি আম গর্ভরে রাখি জন্ম করছেন, এতে স্নেহ শ্রদ্ধা বিশ্বাস আশা আকাঙ্ক্ষা গোটে শিশু ভিতরে আমি রুচি, সে আমার ভবিষ্যৎ। তেমন সে কেমিটি ভবিষ্যৎ পাই গোটে প্রগতিশীল দেশ পাই গোটে ভাল সিপাহী হয়ে পড়ব, সে তা উপরে আমি গুরুত্ব দেবার অছি, তাকে আমি বুঝবার অছি। শ্রদ্ধার কথা মু কৌলি, আমি গোটে ছুয়া গোটে মা যেতে স্নেহ নেই পারিব, আমি সবুবে ভুলে যাচ্ছে যে আমার ভিতরে গোটে ইনর কোয়ালিটি অছি, যে গোটে মা গোটে ছুয়া কান্দিলে জাঁপারে, আর গোটে মা কু বিপদ পড়লে ছুঁ জাঁপারে। এই যে কনেকশনটা গোটে শিশুর পেট ভিতর থাকে, তো সেই ইনর কনেকশনটা বিল্ড আপ করা দরকার, বা শিশুর মনস্তত্ব সেমিতি রহবা দরকার, শ্রদ্ধা সেটিকি রহবা দরকার, যেটা ছুঁ তার মেন্টালি সে কেতে ক্যাপাবল হয়ে পড়ব, কেতে মা সহিত আটাচ হয়ে পড়ব। তাপরে আমার আছে সংস্কার পোষণ, সংস্কার কথা কহা, গোটে শিশু কহিলে আমি কেবল 28 দিন পর্যন্ত আমি কৌছি নবজাত শিশু, মাসি রু বর্ষ পর্যন্ত আমি তাকে কম কহা, গোটে ছোট শিশু কথা কহা, বা 5 বর্ষ পর্যন্ত গোটে শিশু আমি তো সেতবে সংস্কার শিখাই পারিবানি, আমি কোন করিবা আম পিলা আমাকে দেখিকি শিখিব। আমি কহিলে ছোট পিলাটে 2 বর্ষর পিলাটে আমি কহিবা দুষ্ট হওনি, সে সেটা শুনিবনি, কি আমি কহিবা এটা করনি, সে সেটা শুনিবনি। তেমন আমি কেমিতি ব্যবহার করুচন্তি সে লক্ষ্য করিব, সে পরিবারু শিখিব, পরিবেশরু শিখিব। তবে আম পরিবারে আমি সেমিতি গোটে শৃঙ্খলিত পরিবার রাখিবা, যেমিতি কি আম পিলা আমাকে দেখিকি কিছু শিখি পারিব। তারপরে আসুচি আমার যে বড় মানুষ আমি কেমিতি সম্মান দৌচন্তি পরিবারে, গুরু গুরুজন মানুষ পিলাটিয়ে সবলে শিশুটিয়ে লক্ষ্য করিব, যে আমি কেমিতি ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা উপরে ধ্যান দৌচন্তি, যে মানসিক সুস্থতা, মানসিক সুস্থতা সেতবে আসবে যেতবে গোটে পরিবেশ সুস্থ রহব, গোটে পরিবেশ সেতবে সুস্থ রহব যেতবে আমার ব্যবস্থিত ভাবে সব জিনিস রহব, যেমনি গোটে শিশুটে পরিবারু দেখিব যে সব জিনিস কেমিতি ব্যবস্থিত রয়েছে, মা এই জিনিস এটি রাখুছি, মা জেজেমা কু এমতি সম্মান দৌছি, কি জেজেবাপাঙ্কু এমতি

0: কেশুণী ভবানী পাটন।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
0: প্রচার করছু কার্যক্রম চাষবাস।

0: কেতে দিন হেলা না, কার্যক্রম তো চালিছে। এজ নেইকে 8 তারিখ বলতো, এজ আমার ভবানী পাটনানে যেন টাউন হল আছে সেনে বি কার্যক্রম হউছে।
1: হ্যাঁ হুই জি নানি, 90 বছর পুরলা বেলু জি, 90 বছরে বলনু কেতে আমা আকাশবাণী দ্বারা উপকৃত হেলু, কেতে কথা জানলু, আমার চাষ কামর কথা জানলু, মনোরঞ্জনর কথা জানলু, আমার আদিবাসী ভাই বোন মনকর গীত কথা বি শুনলু, সব কথা দেশ বিদেশর খবর বি জানলু।
0: সত কথা ভে, আমার সব সুখ দুঃখ নে আমার আকাশবাণী সাথ দিছে
1: হই
0: কি নে, 90 বছর পুরা কলা আকাশবাণী, তো হেতির লাগি আমি সবে অভিনন্দন জানামা
1: জানামা জি নানি, অভিনন্দন তো জানালু বলনু, মা তো তুই মুই কথা হেলা ভিতরে হেদে আমার শিল্পী দাদা তাকর দল বল খেটলে না।
0: হ্যাঁ শিল্পী দাদা তো আসলে, শিল্পী দাদা হোচন ক্ষিতিরাম সাহু আর তাকর দল বল।
1: হ্যাঁ তো এই দাদা মনকে অনুরোধ করু, সে মনে গানা বাজনা করি করি আমার মনকে খনে উল্লাস করবে, কেমন বলুছে।
0: হ্যাঁ চাল শুনু
1: শুনু।

আটটার সময় ভবানী পাটনা গীত গাজল ক্রমে প্রচার করছো কেতুটি গীত। কণ্ঠশিল্পী হলে কমল খান, শিল্পী গাইছেন মেহবুবঙ্কর রচনা।

গীত গাজল ক্রমে শুনতে কিন্তু গীত এথর শুণতু গ্রীষ্ম প্রবাহ ও অংশুঘাতর সুরক্ষা কেতক সূচনা টাণ খরারে বাহার যাতে না হালুকা ফিকা ঢিলা সুতালুগা ব্যবহার করতু ঘরে পর্দা টাণতু রাত্রি ঝরকা খোলা রাখতু যেতে সম্ভব থা পা গাধাতু শোষ নথিলে মধ্যে প্রচুর থা পা পিঁতু ওআরএস পাউডর কিংবা ঘরে উপলব্ধ পানীয় যথা লসি ঘোল দহি তোরাণী লেম্বু পা প্রচুর পরিমাণে পিঁতু গরিষ্ঠ খাদ্য খাঁতু না চা কফি মাদকদ্রব্য ও কার্বনযুক্ত থা পানীয় ব্যবহার করতু না যদি বাহার যা পড়ে সাথে কলা চশমা জোতা চপল ও ধরা ছতা বা টোপি ব্যবহার করতু সঙ্গে পা বোতল নেওয়া ভুলতু না ভীষণ খরারে বিশেষ করে দিন বারোটার দিন তিনটা পর্যন্ত শারীরিক পরিশ্রম করতু না বাহারে কাম করুলে ছতা বা টোপি ব্যবহার করা সহ ওদা গামুছারে মুন্ড বেকু ঘোড়াই রাখতু বন্দ গাড়ি ভিতরে ছোট পিলা ছাড়ি আসতু না গৃহপালিত পশুপক্ষী মানুষ ছাইরে রাখতু ও পা পিবা দিও শারীরিক অসুস্থতা অনুভব কলে তুরন্ত ডাক্তর পরামর্শ নিচনাটি দিকে শেষ হল

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিলা, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: শিল্পীঙ্ক কণ্ঠে এত রাজ শুনিবা বিভূতিভূষণ নাথঙ্ক রচনা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: আঞ্চলিক গীতক্রমে আপনার শুনছেন সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী হলে নমিতারাণী পট্টনায়ক, শিল্পী এথর গাইছেন চিত্তরঞ্জন নায়কঙ্ক রচনা।

0: জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, যে মোর ইষ্ট নুহে, যে মোর আরাধ্য নুহে, মু তাকে কাহিঁকি ডাকিবি মা?
1: সে সমস্তিঙ্কর আরাধ্য বাপা, সে পরা জগতর নাথ, সে হিন্দুর মুসলমানর সমস্তঙ্কর।
0: সমস্তঙ্কর মিছ, তুমি মিছ কথা কহি মো চিত্তরে চাঞ্চল্য সৃষ্টি কর না মা। সে তোম ওড়িয়া জাতির ঠাকুর, সে জাতিকে মু ঘৃণা করে। তার রাজা নরসিংহদেব আমার চিরশত্রু, আও তার ঠাকুর জগন্নাথ।
1: শালবেগ, তু একথা কইপারুছু? তাহলে তাহলে মু তোর কেহি নই?
0: তুমি যে মোর মা, তুমি ওড়িয়া ঘরর ঝিও হলে বি তুমি মোর জন্মদাত্রী, তুমি মোর পূজ্য মা।
1: না, মু তোর মা নই, মু তোর কেহি নই, মু তোর কেহি নই।
0: মা, মা, ছি মা, তুমি কান্দুছ? মো কসম মা, তোমাকে জগন্নাথ কসম, তুমি কান্দ না, তোমার কথা মানিবি মা, তুমি যা কহিব শুনিবি।
1: মানিব, মো কথা মানিব ধন?
0: হ্যাঁ মা, মানিবি।
1: ধন মোর, মো সুনাটা পরা, জগতর নাথ অনাথর প্রভু চকডলঙ্কু থরে ডাক বাপা, তাঙ্কর শরণ নে, তাঙ্ক দয়া হেলে তু সাত দিনরে ভল হইযিবু বাপা।
0: মা, সাত দিনরে? তুমি তুমি সত কহুছ মা?
1: হ্যাঁ বাপা, তু মনকু দৃঢ় কর, সাত দিন ভিতরে তু নিশ্চয় ভল হইযিবু।
0: দুই বর্ষর দুরারোগ্য রোগ মাত্র সাতটা দিনরে ভল হইযিব। ঠিক আছে মা, ঠিক আছে, মু আজিঠারু সাত দিন জগন্নাথ ডাকিবি, কিন্তু

0: তো সেই গোপাল, গোপাল না হেলে হেলে তো হাতের বংশী ললাটরে শিখি পুচ্ছ, কি সুন্দর ঠল ঠল আখি, তু কোন দেবি সেই জগন্নাথ?
1: মতে এবে চিনলু তো?
0: হেলে মো যন্ত্রণা যে পড়ি পড়ি চালিছি, তু তাহলে কি ঠাকুর? তু গোটে ঠক।
1: ও মতে ধরিবু বলে আসুচু, ধরিলু দেখি?
0: হ্যাঁ, তোতে তোতে নিশ্চয় ধরিবি, ঘর দুয়ার সবু বন্ধ হয়েছি, ধরা নদী তু যাবু কুয়াড়ে?
1: মু কোণ এত সহজে কাহু ধরা দিয়ে?
0: মু পারুনি প্রভু, মোর দোষ মার্চনা করি মতে দয়া কর, হে দয়াময় থরে মাত্র প্রভু, থরে মাত্র তোমার সে কোমল পরশ দিও মহাবহু, থরে মাত্র থরা দিও প্রভু, থরা দিও, থরা দিও প্রভু, থরা দিও, থরা দিও প্রভু, থরা দিও।
1: এ কোন সালে বেগ, মোর স্বরূপ দেখি তু মোহমুগ্ধ হয়ে যাইছু, যা হো বিলম্বরে হেলে বি নিজের আত্মাভিমান অহম্ভাব ত্যাগ করে তু মোর শরণাপন্ন হেলু, সেইথিপাই আজি মু তোর অতি নিকটরে, মোর স্পর্শরে তোর অসাধ্য রোগ আউ ক্ষত এই মুহূর্তরে আরোগ্য লাভ করু।
2: চিৎকার করে উঠল যে
0: দেখ মা, দেখ পুরাপুরি ফল হয়ে যাইছি, মো দেহরে থিবা ক্ষতর চিহ্ন বর্ণ নাহি মা।
2: হে প্রভু চকাডলা, অনাথর নাথ জগন্নাথ, মো পুয়ার তাহলে ডাক তুমি শুনিছ প্রভু?
0: হো মা, সে মো কাথর ডাক শুনিছন্তি, মো দুঃখ সে দূর করিছন্তি মা।
2: মো প্রভুঙ্কর মহিমা এবে জানিলি তো সালবেগ?
0: হো মা, মহিমা তাঙ্কর অতুলনীয়, তুমি জানিছ মা, তুমি জানিছ সে কালি রাতিরে মো পাখু আসছিলে।
2: সত্যি?
0: হো মা,
2: সত্যি তু তাঙ্কর দর্শন পাইপারিছু সালবেগ?
0: হো মা, কি কমনীয় সে মূর্তি, হাতের বংশী, শিররে ময়ূর চন্দ্রিকা, কি সুন্দর রূপ, মুহটি সতে যেমতি আম গোপাল মুহ পরি।
2: কি শান্তি, কি শান্তি আজি মু পাইলি, তু প্রভু জগন্নাথঙ্কর দর্শন লাভ করি জীবনকু ধন্য করিছু পুয়া, তু তাঙ্কর পরম ভক্ত হই পারিছু সালবেগ।
0: তাঙ্করি পরশরে মু আজি নুয়া মনিষ হেছি মা, মোর ভ্রম ধারণা দূর হয়েযাইছি, জগন্নাথ মহাপ্রভু কেবল উৎকলর নুহতি, সমগ্র বিশ্বর প্রভু সে, সমস্ত পতিত জনর উদ্ধারকর্তা বলি সে পতিত পাবন।
2: হ্যাঁ বাপা, সে সমস্তঙ্কর, যিয়ে তাঙ্কু ভক্তিরে ডাকিব সে নিশ্চয় আসি তা পাখরে পৌঁছিবে, সে পরা ভক্ত বৎসল।
1: আজি কোণ সকাল সকাল মা পুঙ্কর গপ আরম্ভ হয়ে যাইছে,
2: তু আসিছু গোপাল, দেখ দেখ বাপা, মো শাল বেগকু ঠাকুরে ভাল করে দিয়েছন্তি।
1: ঠাকুরে?
0: ঠাকুর আহ কে, নীলাচল নাথ জগন্নাথ মতে সাহা হেলে গোপাল, মু পুরাপুরি ভাল হয়ে যাইছি।
1: মু কহি নথিলে ভাল বেলা আসিলে তু ভাল হয়ে যাবু?
0: কালি রাতে পরা সে মো পাখু আসছিলে, ঠিক তোরি মুহ পরি সুন্দর মুহ, ঠল ঠল আখি।
1: মো মুহ পরি কাহিঁকি হব?

0: আহা, কি সুন্দরে বৃন্দাবন ধাম! ইহার প্রতিধূলি কণারে পুরী রয়েছে রাধাকৃষ্ণঙ্কর পদরজ। তীর্থময় মূর্তিময় এই বৃন্দাবন দর্শনরে মোর জন্ম সার্থক হয়েছে, জীবন ধন্য হয়েছে। হে প্রভু রাধানাথ, অকিঞ্চন সালবেগ তোমাকে সাষ্টাঙ্গ প্রণাম করুছি। দোষ থিলে ক্ষমা দেব প্রভু, ক্ষমা দেব। সেই মুরলী নিঃশন তেবে কোন গোপাল আসছি, মতো এটি ছাড়ি দিয়ে কুয়াড়ে যে গলা, সেই কেবল জানে তার উদ্দেশ্য।
1: আরে সালবেগ, তু এটি, মু তোতে চারিআড়ে খোঁজি খোঁজি থকি গলিনি।
0: কইলা থকি গলিনি, জানি শুনি মতো একা করি চালি যাওছু, পুনি মিছ কথা কহি লাভ কোন পাওছু কইলু?
1: হও ছাড় সে কথা, কহিলু আগ বৃন্দাবন ধাম তোতে কেমিতি লাগিলা?
0: ঠিক স্বর্গ পরি মনে হেলা।
1: কিছু অসুবিধা হইনি তো?
0: নাই।